0: พระธรรมนามันสมานิอุคิวไตคณิชาปุจจานิโยรมิคุกัลวะสงฆ์ขังเยามิตาวนันนินุลักหัตถะริโยกะอุคิชุกะอุคิอุคุณตาวนงะหิจักตานุอุปังกันอุปังมะจักทุลากัลวะสุตะเฮมุคิทุเฮมุคิทุกิเชานิถ้ามาควาริพิจารณาจังเลยมาเที่ยงก็จะนุ่นเสียวที่ลูกค้ามาเข้าใจลูกค้ามาควมานั่นนู่นจะรู้ตัวพิจารณาจังเลยมาตาอุ้มยังหัวเราะถ้ามาควมานั่นแหละเขาจะพิจารณาที่มันเองมาตาเขาจะมาเรียนนักที่ลูกแต่มาให้มุขิคุปังก็จะตัวหัตถ์จุ่มกัตตาก็จะนักตัวเราหัตถ์จุ่มตัวอุปังก็จะตัวหักมิเช่าหนุ่มก็เข็ดจังเลยกินเมียกบาลวัตถุอุปสมานุปังกัตแทงอุรังมันกินเมียกบาลวัตถุปัจจุบันก็จานักชุนีนิเวศแทงอุดหักกามิใจมังปิงวัวก็เชื่อว่าจะบุตรที่ยังไม่ปิงวัวก็เชื่อว่าชุดที่ดูฮันิชุนนะปิจิตเชื่อว่าชุดที่ดูเรียกตัวกัตตาที่รีเจ้าตัวกัตตามันแนวปัจจุบันอังุลาบาลวัตถุก็ตัวคนเลยอังุลาลาวชิมันจะขัดใจคนเลยเขาเลยทำมาคว้าอังุลาบัตชุกเกลุกไก่มาปุราเรียมนำมาเก็บปัจจุบันให้ชุกิเช่าติกิกุมาปุราสุนให้ชุกิเช่าติกินเช่ามาเก็บที่มากันยังอุลาชุนิแต่มันน่ะปุราคันก็มีนานให้ชุกิจุกรู้จักจุกอังุลาหนักตัวไม่จูหัตถ์จุ่มไม่จูมาหนาลีอังุลาหัตถ์จักรุณีขุนอังุลาก็ขันน่ะแต่มันน่ะอัตถ์เท่ากุณีมันก็จะนักตัวรู้ดูดูอุกเหตุการณ์ตรงนี้ใจมังเขาหนาลูกเขาตรงว่าสิบชั่วโมงนักบัตรจะบุญใจมังอุกยาคุณลูกนั่งใจมังอัตุทิบัตรจะบุญอุกยุคุณอัตุทิบัตรจะบุญอุปงษาควาตุทิบัตรจะบุญอุปงษาควาตุทิบัตรจะบุญแต่บุกขึ้นยังเหนื่อยกว่าใจควาเจ้าตรงว่านักปัตตุปิงวันเนี่ยพี่ก็มาดูจะบุลโลอันเมื่อคืนเนี่ยพี่ก็มาดูจะบุกยาคุณอีลาวิ่งนี่ก็หาเรื่องไม่พิชุกตุนตัดเท้าผมอ่ะพิชุกชุดที่เอาเด็กชักระพัจจุบันมาเท้าพี่ยาคุณใจกว่ามาดิชุดที่ก็วางอยู่อุกยาคุณเอาเรื่องพิกิกุมาจะมีกุกิเลยจวบที่วัดชุดิงอีไม่ที่วัดเราที่มันมันที่ชิมักชุดิงมาเนี่ยเรื่องพิกิกุมาจะมีนี่ดูทุ่งน้ำมันเลยดูเผาจารุจังอีไม่จมุนใจมาอันเราเรื่องชาวที่นี่ก็เท่าตุงวัดพัดตะก็อีนุชาเราวางเงินเอาเรื่องจ้างอาปิงเงินอีชาตัสยาทวิงารุวันนี้มันจะตะโกงนักทุบอารุชุดิงเอาเรื่องสักชุนิแต่มาก็ขันดูนักเตะฮักก็เทนเอาได้ได้เรียกชิมาจูอีละฉันจะมาจูอินุมุนแต่มาก็รีพิจารณาฮักที่จะงี้มาจะใช้ชิมาแล้วละชาวที่มาแล้วละชาวเขาเรียกถูกใจกว่าแล้วละชาวที่ฮักที่จะมาจะอีสระชาวที่ฮันนี่มาจูนี่ก็คิดว่าฮักตัวกันเองอันมาลูอีกเขามาช่วงอ่ะเอาได้ชาวที่เลี้ยวที่มาหัดจะมีมาทักทีเกี่ยวใจมาม่าน่าเราชอบที่ใจมาอักเลี้ยงที่มาอักจะหาหัดทำมาจะใจมาการนักที่เกี่ยวใจมานี่นี่วัดที่เราชอบอักเลี้ยงชอบกินนะชอบใจมาเราชอบชอบที่มาดูนักที่เกี่ยวนี่ตะกุลาที่มาดูชาวเรือนกามิใจไม่ตุนี่นี่บอกไปเจ้าเงินมาตุนี่ใจมาอักเอาชีวกันหรอกเพราะการนักที่เกี่ยวยังจะติดชีวงานมาตุแต่มาควาตักก็ยกเข้ามาหัตตักก็อัตุติจุจุใจชิมันเองแต่มาลูกนี่เลยตกตัวพิวัตชุดิงอันนี้ชิวัตชุดิงแต่แม่หัตตักมาที่นารุมินเนอันนี้ชิวัตชุดิงแต่มาควาตุติจุจุเองเขาวักที่นิวัตจุจุอกชุนิก็จะให้ลูกหัตตักตุงวะหัตตักตุงวะอีกเยอะมาจ้าเพื่อเขาวักที่ชั่วชุดเชนแต่มาควาเท้าตรงวันสิบมิลลิคันล้านอันมาเลวอัตราทางนักตัวอุกยาคุณอีกคำวิจารณ์อีกคำวิเคราะห์ตัววิญญาณมิแต তাহলে ঠিক আছে ওষুধে ও না আমি কাক পয়সা মাঝে আপেল খোয়ার ছাউটি কিনে আপেল টাকা ওমেন না আপেল একটা বিখ্যা বিনে আপেল না বিখ্যা মাগিলে ওনার মাগা আমি তার বাঙার টাকা নোয়া মাঙি তাও লাগা জম পাই পাঙু জাঙি মেজমলে খাকে যাম নেখো হাঙি তুম পানক তুম না বিখ্যা মাগিল সেবানে খাটো আপে যা মাগে কামে তাই কটু সাঙ্গু আছে ওটা কাম্মালো এখালে গো আপে আওড়া সাথে বিনে উঠোনে উকে আকো না বিচাও মাতারে তাই কো কাজ জাগিলো আছে ওখ আমি চলে কাজ জাগে সে মাঝে তাই মানে এক হাত টাকা নিল টাকা লো তাও তুমি আঠো না হাত টাকা টাইম টাইম এক টক টাকা কম না কোক সে মা হাত টাকা তাই মানে আটো উঠি জুড়াব উপেন্দা ইমাকিলিয়ার ইনকালা আমার তাই মাইকাল মাঙা ইচ্ছুকিনি সেজুক টাকা হাতটা যে মাথা তাও তুমি আছে ওরকম মিলাক হাত খাই হাঁক খাখাল্লা আপিও যা আমাকে দেখত তা মা আনি নোয়াটাও নি কই তাই তাই ছমা তাই ক হানাই ইকে আছে ছাঙে তাই মালো আই যাও তামনে আগামে নাম্মাত্তু আরো তাক হোক উবালো নে আর দেখা ছুটি তাই মাই তো হাতটা যে মাথা কাজ্যা আগে বার্তা কাল্যা আগে বার্তা ছুটি তাই কোয়া পাও খুটি পিজাও না খাও বার সে মাঙ্গি মেজো সেই কাঙ্গু গাড়ো আমি পিল্লো কই তাই কথা তোমার সরকার হাতছাই হাতছানি চাই যাও বাজু মাতানো আঠা মাজু একে আছি ছাঙে তার ছমা নাজুলাঙা জাঙা তাও কেউ তাই মারু আপিন মান নিঙিলি আপিও রাখছনে টকসু তাক শুনিল উঙালি উঙালি উঙালি উঙালি হাম্মাকে শুনি পা আঙালু তাই না তামা কথা তাও তোমার ফাট তাই ছমা না টুটি টুটু তাকু আর হিমি ইনুমি খাওয়া মাছিয়াকো আর আগে কামে আগে কামি তো সানি আনি তো ইকো নুন খাটিমি সানি আনি আঙে তো আর খাওয়া মাছিয়াকো আর দুজো হিমি আউলা চাও হত্যা কামি তামাকু আঙব দুজো তাই গৌসিলিবি আরো ছুটিল তাই মাই দুজো তাই কো হিমি মানার হিমি তুই না আরো ওর তো মান না হিমে গাছে আরো বাদ তুষার সেমাগো নিয়ে তোমারে হেঁকনে হেঁক নাই না আকছি হাকু উকিলে আক তুমি শুনলু হুগে আগলি তাহলে পালো গা তা আমাকো তুষার সেমাগো নেই থাকা হিমে তাই গেছে আরো তামাকু আটা তুমি মানে ছগেন হিমে নিয়োগ তকল পালো নিয়োগে নিয়োগটি নিয়োগ কুটা হাঁপা নিয়োগ নিয়োগটি নিয়োগ কুটা আমি তাই মা তামাক তাই গা দুজন তাই মা তাই মা তাও তুমি তাও মানে তাও ছুটি তাই গা দুজো কারো আগুন নিয়োগ তো আর মা না তামিলনাও তাকো উনি আলু তাকতে পারো গেলো তোমার তাই বলি এনে কাছে একটু আপনি উনি কাউকে কালো তোমার তাই মা খাওয়া বললে এনেকে দুজন নেই পিছিয়ে আনে তাই তো খাও খাই দেখ তাই সে হাত তার তুই না দেখে আতি আত উঠি জুম্মা তা তাই মালো না থাক জুম্মি ছুটা আটা আটা বোক পিছি কেউ না তাড়ো বা জুম্মি মান তাই আগে খামনি উঠাগ পিগে হাম নাকু ডাক শুনি লু মজ হাম নাকু ডাক শুনি মাকু আঙু বাজু মাকা তাই মা তার কীর্তনে আপ মা কীর্তনে আপো তা না আকলো আকলো নেই মাছিও সাউনি হিমিং আকলো আকসা হলো না থাকো পিগি বাজু যাব মা কীর্তিগা ছো আসুগো তাই মা তার না ছিটামে পাই টুকটামে আগো মা মাকুয়া সাতটা দুটো তাই মারলো আর পোলা উঠি গাইলো আজাগা পাচ্ছুটা খালি তুই না পিঙ্গো হাতালে উঠি মাকা পিলিয়ে পাচ্ছুটারও আমার ছিলাম পিঙ্গো আগছিব মাকু আঙুজ মাকা আঙুঠি সক সক সিউটি আঙুঠি সে আং না সিউটি নিজে আসে আসি উঠি ইমাই চৌদ মাতা পিঙ্গো আন তাই মারু তাও তো না তো খাকাই না আমি আনি করুগে নাকতো নে পিঙ্গুয়া ছিয়া তো আরো মাথায় যা আনিব তাই কিনা পিগি গুজু মাটি আনি আনি গারাঙে সপ্তাহ তাই পিঙ্গুয়াটির লগে তাও তো খানো তাও তিনালো আপা জমি মাতে খামো টিঙ্গে আপে ওবার ছুটি লো উনি আঙো আক ছুটি তুগা জামে ইংও কাঙে আপে তামাও না উনি আসছে উনি আছে উনি নাকছবি উনি আঙো আক তো খামো টিঙ্গো আঁকা আপে মেনে সে তো হাতটাঙে তো আঁকামে তাই মারো তুষাঙ্গি যাকা ইটা আমি কাউনানি লাউ যা হবে না খারক তিনলগো লাউ যা হবে নিবাজু মাতা কাউনানি ছিনা আনে মিথি মাজু নাও যাইল তুষাঙ্গি যাকাই কো ইয়া ঠিনলগ এমাই রোগ ফাজুমি মাতে এগা এগা এ তাকো কামো আর তাকো কামো তু তাকো ই গিয়া আগালো আগনে কাকে আগালো আগনে কাকে লাগু মাতে তাই মাতাও এসে মাজু লাউ জানি আসো তামাকু আপিন মাজু নিজাঙ্গু আকতি মাজুগুলো ইলাঙে ফুই গাছে মানে পাল্লাই ইলাঙে যে খাও মাগার আসো তাকু আর তো সাঙ্গু আসো তাকা তাই কোয়া ই মিনি ই ই কিছি গুমামো নাও যাগাবে নি আপে নি কোয়া ও দুচ্ছে আগা আরো হাতটা জমা তা হাক খোলা আগা তুই ছুটল হাতটা আঙে তাই মা innaunnami innaujaagamini uujortoraangama maktualo hattajummata iinnia hattalau timagibut hanituinna tamattaugaluan atuutitutuullumatakkautagunnia tupinnuorutsakasa apigibadudabullu pinnuorutsiugunnailiju ilittaumanginnami upinnaqati ammalu taututtaugaluarutte khubianaqunaittuutigidaututsaulagami uvagulli piusserigattigu khubiagilaalugibadudabun khubianaqtualuubadudu atuutilabun Tampunga kainnau vallai sido.
1: Mai oria koyan nami takunna ngua tittia keinna ravi teissumani inuusri loktanni udlukattia neakuti.
0: Atu tilaakuma kainna kaluakta nga jaa kallai gunne takka. Nakumit.
1: Koyan nami teemakaro.
2: Koyan nami taami amma. Mayok turea koveanak. Mayoreak koveanak turea. Nibileo se yun naksila ko vitame kuyen namik. Vi vitana ikaw mayang minibiruk sa valia diligo. Onikang nerang mingmat ammaro ang yukangi kanwituruk si mang mga ikpigidok si mayang minik. Onikang diligo.
3: Kinovit ammaru nami miutassa jouvi.
4: Lisiujunga pannattu miutassa jouvijunga. Sian ekalunni nuna kalottunga akunni kallakul.
3: Lisi sivullapaamme ibi inuusingani ikkaumagi jouni ukauskakunnakin.
4: Teisimane Nunalle kalangutillu talisulle inoulouksi magama pannottu sillä taani nunataamme inounikuutakkunga sukkuikilla nikuga noutaulouksena ta pannottu mu sukusiulluta sukusilaaku luulluta fuangulottillunga pannottu mu noulouksi majiku kesäni ilangi Sokoikilaksi malluukin ilangin sinilaktaminen jäätäkakka. Sokoisimme junga ananama amakilluninga kimustettuta namungane kukukkea, kallunitjeane kukullukkea. Ananama amakilluninga kimustettuta taanna kulittanga ukiungulauksi mammat. Sakkajaatettu niin ilää sillä mun takutsa ollut niin kemmoiset tuota pannottuulia paljon ja lausima paljon joku tämmöinen se kuikilla niin kuin kittakkaa ammalla nunakatipu amisuulua katta jungin että teisimmäni nunakat tuota nunataami amma en ole jo katta lausima jo tulukua lausima jo Tavunga kuviasut biunelgaimman, kuviasuttuni uvattinnout, sukusinnout, amma innannout, tikikattalausimamman, amma kitungangoataari ulausimakamma teisimani pinguataari ulaketunga sukkuikin jappaluki seurakatamanna nunalakalaangulluta.
3: Tennakia piuruannakko pitääkö
4: Atsoalo pekalaus majung pingua kakatta jungena tali inu jau asiani inu jai nappa jugatali taimatta sukkuikin mikakun anana ma anana kilaus majanga maata inu ja maina kaapillo aimi maina aakavaangulottu inu ja katike kattalaus magattiko Kamma miittuta sukkuikin suhpailuka inuujattu kuluva jukalua katta teissimmanne. Teikkununga kijunnu tamakkua annukaan nguangi ima akullutin, amautin, angijoktein, kamiin, ekaktimuun, sana sana si majiwi ino yata kulo balaw si magata taman na sa kuwi kaya paalag iso ka
3: teko ali ino wang wari lo kiti kaya sana lo nupay
4: ata atama sana katalaw si majangi
3: ano wang wangi anana bin
4: anana ma ano wang kalaw na ate tikito ka katalaw si mama kalaw na ate ni ala nasakatalaw si mama anana ma ano wale tunigi ino yakulupo
3: ilakya ino yang waktu si udlo udlo ki katong na kusi
4: taman na suko si ulo ni ulo kutangon ng mga suko iging iti amadaka kisi ane unuko balay ba yung man anana ma anana nga nila ningi o ka ino yakatike katalaw si magatiko
3: unuko sinasakto katalaw kisi
4: gay imini sinilituin na katalaw tungali suko iging na
3: unikak tu ni tusak pada ako rin.
4: Kasi ane unikalag niya lagay matain na guti katigay matasuko si ulo ta ane kaya kakatalaw si Mayugo. So kuwi kaya kataman na.
3: Tusak na tu niya no garo akay teko unika inno katigi ukada katigi tengi.
4: Amalo atatagilaw si Mayaga unika katalaw si Mamemat. Wati ako, tupilato alaw ba nang atago. Tayo sa manaka, ino ko yung tali alaw kata nang at. Ila. Alaya sa katato mene alaw mata, atatag ilaw sa mga, o ni kapalaw sa mami yung tupilato ay misano.
3: Taman na, ukaw siya kagyakan na kung naki?
4: Wati ako kay, tukuyo ka kay mailanik ko, tarning ilukya tamana kaban ng ata takuyo ka katalaw si mama takuyo ka na katao katalaw si mama
3: kanuli ikaw magiya kaki nung nalikada ni kuwiya gidoang wa padoktan ni
4: tisukato tatema kuwiya na katalaw si mayo inna ulakta nga no namin ang tinot kikita na Inuit Association kung niyo wala yung kanawan na reunion katititawalo si Magata tayo kani no nakakatato minyo yung tayo kani lakin na ta asyani kikita kalagulong kikita mi tupas si Maluta tayo nga no nagilaw si Majatin no katakatalaw si Majugo.
3: Mami sakti takuro na po si.
4: Tayo si Mani, mami ata gali. Tayo si Mani, ino yung kuloti logo yung maanana gali. Ino kung nil si Malasin logo. Katitaw ba ni katititaw lo si Magata.
3: No nalikadaan ko tildo si asingin no. No nalikadaan ko pura kakpada ko si.
4: Asuli ama ila ningi o kilaw si Malaga unga si Tumili nuna katigilaw si Magunni yung katigo anana maatata nga ta asyani uitakan na kami asyano neo o katalaw si Mayagun amalo tapangan nuna ta ikalaya kaya kakay gata ikalaya kaya ikalaya katalaw si mami jago
3: ilakya kadyaw na pangyak ko ikalaya kito si
4: ikalaw at sa wala kadyaw na katayo yuk ilakadyaw na tamani nunaw panataw sila tani kadyaw na tuwalaw mataw panataw kadyaw na kalawagadlaw ni sila tatawa si wala kadyaan ang mayo.
3: Ikalungi at tutuwan?
4: Kanok tawa.
3: angi YouTube
4: ba oh e ilang angi YouTube alwit ila tena panato akianito pero ang wakto ekal beso ating apo igutte ang megako ekal ng angi YouTube alwit
3: panato mo nura to si inugya ro pisi
4: Ini gue akan lawat semaju guna aku jauh lekat dari semanai lo. Ada tak kau kimi jauh tau lo di paling sekunu panak tau muna aku jauh lekat nolak semaju guna.
3: Taman nak kira idang aku asurung non nak kain non nak.
4: Ini upang angin jauh kangen no ingu lawat semaju.
3: Kamu tau ya no. Ada ti nu kat terau kat wagi ba.
4: Kisahnya lepas nak kamu tahu je kalau terlugin, kalau tadi semane kamu tahu je ni lekau je mati nata kemusi nak kau kata lau semangat tali, ama upengang ulai ma, awal ulai ma, umek la umek.
3: Tukutu?
4: Tadi meitun, sukai tu halu balau semaju tadi kuah.
3: Asungi da tiki utiva romi ya si upaga suakte si.
4: Asualable. Upaga tu walau semajungin matamakwa nona katibu dulu. Tem iki majuk walau kata lau semajuk.
3: Tahu bakwa nona ini dega si panjang tu mi ilinya agak pedih dokki.
4: Ilinya kalau semaju bu, ila fuangulunga, ila ilinya kalau tahu tinggal semaju itu ngan kisahnya five mulakama ilinya kalau semaju.
3: Inu sri dokte ikau magilugu kajang nake nak pakpukia taman nuna dekalangu negi dokte.
4: Tena. Tesorap bekologi bayu jabo ukiuk tema tena kajaran apa siapa orang alok tu jaga kata lau semangat semua bahkan itu minakulo takulat tu inna ulat tu ni sogo seulat sekuat selagama tesorap tu alu bayu kata semua bau nungat dia kulo kata tu minyak kaingomullo tikit tu makai kulo bata gu tesorap tu tak kamu tinggu akat itu bayu kata le atarak kutinno.
3: Ata tagi dokte kina med diate karokka
4: debiti min debiti bibi
3: ana nelike
4: uluta
3: akka khorogi vi amma ayakuru
4: ata usme akka kolo khalautunga ayakolo khayunga tunga kisiana ayasakatuina jujunga ninge oga uine kanela usmananga Anak-anak mata tergengi tangan ni. Anak-anak mata tengah tukung alangat. Ui takkan ni lau semenang. Ayah sakatuin na jujung. Kisah na angak kayu jujung. Ila sulit. Angak katunga atau sumne mana.
3: Kanong li. Ini bigi yakarok bigi. Takwa. Angai amma ayakurus sakilok day.
4: Kanong. Ili pigil la kaya wasi majuyang ita kasi yani kanigi tuwalo walo ng atali tay siman na katangutigi anana kuka aning ilo anana kale ang natulo si mama kanigi tuinalo hata yumat gatali tay siman ni
3: ikaw magiyakarwang wapi anana bi pidigay ang ibarok tingi Tesumani nuna degala ang utilusi.
4: Merci winak tuwala wala sa mayo. Ano ka sa tinit? Ukiyong niya lagay matuto kayan ni o nat kayan ni ano ka leo pala sa mama ubatin no. Kamili okto nilo.
3: Ilakiya ano ka tiya wawan na ko eh.
4: Iyan ka alaw. Okay utama nguyato ano ka leo palaw si mayo pero palega ta me kigila khatta me gatego me kigila kai gatego no khatte no pija unga tala ge bon eme pala se ma jo
3: ata ta gi dokte ikaw magi yakaru ang wakiu kanwit jumi umay umi kubiyagi barok tangani
4: natik siyo kaya kubiyagi barok sa mayalawa natin minum mo pero ang wala ko sa magata natin likuro ba yung malitay sa mani ama upang ako ikalok tayo ma ikalok to kung na tiyangin maripunga kasi ane sekasi mayami ikalok to kung na siyo mo ayaw ni kukakay
3: tayo sumanili kiraro kong niya duwa rong ito
4: ge panok te umeo taolo te uta umeo pakot umeo yong na atikot kiraro kia titi balao si mamma ta umeo pakot inogea kalalo luta attakuro kukka sokko ikilo wango se ukka attakuro kukka lo taakoila amisokalla olao si majagot aku ne alo yarto kilalo kersi malaw si magatta kilalo gatto pala waya mata tai se mane
3: ne kingani panak titi wara ogewa
4: aswalo le tai ma peron ne kolo ne sole mana inna ola tuni sole mana ne kigunna takka
3: panak titi ro katta re visuri kilalo go ne kingani
4: ilale nakitati tawala ko sa mangin na mamanali tapa ni kisaya na kamami nakibalak to nga tamak ko ni nga nakigibalaw tatin ni ila kalunasi o taong ito ni
3: tama ni ama kuku inuwi nakingin ni tunisyo kaya katang ni mata tekong aldeesyo katang irati
4: pekatayongin na sa ungubungali ay sa katawangin na sa'yo ngayon nga pititila kay mata.
3: Takwa, kuya kayo tiyak katang nga kuya rin at tiyak patuti kayo si titaw tiyak kan na kugumin akto na kimi esok titi katang ni nga.
4: Ayan ka alaw, tayo makisaya ni ulo may ulatong asibakta kakani. Tayo makisaya ni ulo may ulatong nakikunak si Yuya kata.
3: Akitok padliangin na tuwin nakatak tiluwing ila kiso tuwin ni taman na aso ko tiyubom ni ma angon asutino.
4: Tamak ko alo gasoline akituyo ko lo ulat tuti amalo ikanaya kangitu lay ikanaya kangitu galaw gata ilali ikanaya kapay yung anok kangalotong alay ubang ay inaw ni nga nuk kayo gama, nuk kakunak si tawa gama.
3: Iragi barok tati, nunari karang o katigi barok tati, ukara katigi daok pagkaroa kibigi.
4: Panato mo kay gama takusuka, panato la kay gama, amalo, mani ilagay matatakulaw sukit takibaka, ama, tena, pekan na kailawang wakta ka o kala katigilaw suka.
3: Inusyo, temang nga ni ang iyo arumi asidyok si marama. Kanong li, udlumiyo yu, suko singi, magkutuid doon ni, o kodyo ka bigiyak ako mang wakti.
4: Tamak ko, suko si mana ulit to. Inutito ko na ilite ang ata ang iyokang inugalaw at ilugit. Inutito lo nilayabigay katagalaw at ugit. Kisa na kalaw na ito kiyo na isa tuwin na lang ata ilalay ang utak katay may mata. Inutito bigay gasok kalaw at ugit ilanik ko tukisaya bang yung makilat tuwin.
3: Takwa gawa magiyabo. Aso ko kaya kanagaya di amaro inuwi katutsi katigi ngiyangi ukaw sa kaya po aso ko nago
4: Ilaki o kausibot asyo kuminangit yangat ilang o kausikulupot asyo wala yuyalangat mana ulito ila tamakono nga nukakteo nisano
1: mana ulito makutwi pidagitiyagaragun niyamata soldo aningwa Kataros magaruagas ila uvagutto aningwa paruagaruagat mannaruni aningwa ruapagunniungat inuusi asidjirningano tamanna ujjigillugu ilangagukkia eittaagusunnarneqaqqu
4: aningwa taunginnaqiaqappayugattali taissumani innei katilagai matalo anengin nagai hartu go keo galo ikki nalo galo wame okkoisak sima baje gata anno ga ba okko yulu de aneng aneng wati taungin nak paju gata le amma silame ema au yakko or opengakut anengin nagai hapalau sima yugo taisimane
1: Tabau ti rumaya kaping.
4: Tabau ter taka katango ti lima kapan na tumi tuin ilal lima kapan na tumi kikertat ramilo kengan nilo ila uban na kau jama tuin tabau ti tuin alakka.
1: Koyan na miya persugun na kena kaki.
4: Koyan na mitao.
2: A persug tao sa tutan na lisi vivi. Tam ya kuyen nami. Tan naino yun nil sima doktu garuak. Sanaga yang miyo toro sima yakuni kartil lugo makong ni tunikani dachiging itunit. Hey David, isigay tu roktok. Nipilio sima yok tan na nilak titao yagi uro sima yok. August 22 ngutil lugo 1986. Tusarong may labo.
5: Dahil madi. Inyosima yung atawa ni pitukto na kaktaw yung ay bilaktaw at tutungane ura tamane inyosima yung pitukto na amaru tamane piroksadunga amitong mayon dahil mari ukiyo kalatsunga na ikchini ikkumadunga sinakto bilaksimagam dahil sinakto bilakta atan yung ikkaan na ako sinaksaw di kusaya akotam na ama dahil ma Taisumani tapan siwa aduna atau yumi uki ukunu nakala oksima gatta amal ananat ya ulu gatainya taurit ya inyo yunne ya oksima ma taisumani tsainya Taim upeng aksangu lak tidugu sekenya lak tidugu taunu ngaruk sinari akatla oksima yugu unga situa Sisi ane sinik taksula taunani sinangani katla oksima gatta nunatin ya ulangatta Sinik taksula kisiani taunani sinasi ulat paksuli maila oksimakittu. Taimari taunun neka katjaa onne kattammalo kimmekkuliksa katjaa onne astutun. Kimmekali tiaksumalu taissimani taimaila oksimangman. Taunani sinik taasukkuta pyrksisottuaalo oksimangman. Pyrksisottuaalo onan maddu sinangani ilakuluaksuta. Tämä on tuvamuaksuta iglutaala oksimakatta. Pyrsuttuaala umman aningi kujinnala oksimajukun. Sinangalu tamadja kanistuni. Uukkaktuaala unnangman tämä on kanikia kuluttinne jonnastuni. Pyrsumuduta kujinnaata ittua kukkaluaatta uudlilluta. Tämä Takko ilagi yakka saksi okkool tadlima uroksima yu. Urayugdu atatagiru takkinya hajaaktua uangaru nukaaru nangmari okaritlu. Tadlima uroksima yatta iglumi tabbana taasong meiltuta. Tabbani kitaaktita uroksima luta ugjungmi. Tahan ujung kinak dukak suni, curi makak suni, iguna udun. Negeri katak suri utan, nungut suni, nama kuakudu yaksi malak suri. Negeri kau nak suri, curi mangit aku nengin. Aki minu yaksi tau ni, aki liat ni tabban. Tapi aku bilang ikumak di kuruk suda. Tapi cuma ni sibuk di kuruk ni kucing saya ketuk suara orang. Unak si ima kiri langami ubing adu di kisah ni. Tapi meperak si mangmat. Tapi beri tan sinyak tu pada jusi binga unikah pada siwa. Ima ringa rauk tu. Tapi bos asyik dah unuk tidur idak. Sini nak sekarang kena usuri. Uang harus tuhan naga semua kami. Nada dia kau yang harus diktamau ikhlas. Nada perdaya itu makwa sina perdaya itu. Iman aktuk saktu maga mesin itu perdaya itu. Amalan asal kaya kaya. Tiap kau tikur menyutai kuma. Pukul tu nih saya mandi siwa tu nih sinar tu nih jar tu nih dah ikut kejauh di kumpul ni paham mak ayuh lah ikut malu dong asyik lah isu malu tu nih kanok dikia idingan ni ada tu dah mana tau sinjak tu ya tu Ikhiu di keng itu mewu jadak sudi. Tama orang iman sini dia koyuk tu, dah mae koyuk tu. Tapi tahu orang ikhiu terus pingangan ikhiu nalaran, tama orang kuli nalaran. Tidak perdiara sama tama orang ujak tuhan ya koyuk tu. Tahanlah. Kodil ayi aku ikumanga puktu si berdiar. Mikit cukur macam ikumaka kau yang mager waktu. Tanah tamang majuk tak kodil taman ikumak binga atang jauh tu ni ikumak tua rumah imenikai. Tanah rok suari segbasit tu imening makip berdiar ni tasuma ikumak berdiar ni. Tämä näin perdiäng rahan taasi mongat tämän jälkeen. Kisumikia ujak tuhan jälkeen, kanoitingan jälkeen mangaamma, sängittelä perdiäng. Asuidaakli, taan tauon kurdi umatingaangani, turimau jaaktuni, kunnitjaaktuni tämän turimaalu jaaktuni. Agai iglo kiglingan nyuisillap. Tagbunga uwan isang ayak perdiyatuli. Tagbibakakong nilaksunga aktok sa tulu tayo na itiyala kama. Ilagasukkaro akamaru ilayadlagun na ito. Tayo man nidjaang uyakaro aksunga tusagaro aksugun ipiga. Pibiksakayakong nilaksunga tagbun. Asyik jarak mengubah nisek perdiaga kami tanah kudu kakul suni ageng itu kakul perdiaga magu ikut mengaksiung ikut kumuk tuarum tanah tuh tuariku kerak tuar kami ucap suluk suni ukum yang juga kacuk tak tuh maya suluk suni tabari pihik sakon nak tuar Sinyak kami nyerah kau yang mengeluh aku sinyak tung negaru tanah semua itu. Tapi malah aswida ni aku uja sikap, uja tuh suni uban nubu isang ayak suni. Takkan ni kibin negaru pun kibin akan terus taka. Ujo guru sahuni negaru itu. Tan aswida aku mau pergi adu tak bunga. Turi mangi takurang miyaki, nakakayaang ito, igwa taman na taringatan o ito ko diyo. Nanututaman na isiyakakso ni igwa, annering ituarutikku inuunialarppu imannaiyyu tapu pekatiga annerusulaorsim annerusunneqa.

নর নকশাকোনা ইলেকট্রিসিটি সাইক সামি সিবিসি ইউকে অক্টাক টিমিন উবলুমে থার্সডে অতিলুগু জুলাই 23 তামানে কাটিজিনা আক্টাপসিবাঙা রবার্ট কাবিতা